0: পার্থক্য মন শুনি নাই না, দেখে না হয়েছে না
1: Fox Shelter, 1F14, you'll be clear of that follow-up today.
2: 1F14.